কাট কাট মাধব জিয়া শান্ত কাট কাট রহিয়া সমাহিয় পুরাণ পুর রহিউ সর্বমহ জাল থাল রমাইয়া আহেয় রহাও গুণ নিধান নানক যশ গাওয়া সতগুর ধর্ম চুকায়ো সর্বনিবাসী সদা আলিপা